বরিশে কড়ে লরিয়াকে বিজুরিয়া তড় তড়াকে করে যাবে কে করে আর পার হো কি জরি গইলে করম আমারো মন গর গওনা করাকে।

কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, নিজ গুণে কর কৃপা পাই জন তোমার শরণ দেখাং, নিজ গুণে কর কৃপা পাই জন তোমার শরণ দেখাং।

সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। নিজ গুণে করো কৃপা, পাই জন তোমার শরণ দেখাং,

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না। আমি মানব কুলে জন্ম লয়ে।

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না। কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না।

0: বারো মাসে তেরো ফসল করে দেখে একটা বছর, এবার অভাব জ্বালা যায় চলি, সুযোগ পাইয়ে সময় হারাসিনি।
1: প্রাদেশিক সঙ্গীত গায়ক হিসেবে মেয়ে ভিএফ সুন রেহে থে বাংলা বাউল গীত। यह आकाशवाणी गोरखपुर है। थोड़ी देर में आप सुनेंगे हमारे लखनऊ केंद्र से प्रादेशिक समाचार।